0: আমিউশাসকুনি আ পট আকিউ আরালাম শংকপ আই নানান রা আং আই ফিশন লামরিয়ে চংখা আমিউশা নি খ্রংফলঙ্গে সারে মিটসান ngangang shot khratwan na mongdan shpon thanlam thie amyo sha mi khrom lam phe shangang shkang lu ai mi de sat pung khu glu rie amyo sha shku ra mongdan sli won ni lam thie phong shung ra jim krin lam phe shung kop ka jang jang she amyo myo rie khrom kram ma sa thung kyang mi de sat shinyan shang wa ai lam phe a jo mo ai khu nang khap kau lu na amyo sha shku mong jing sha ni a nga ngwi nga pyo ai mi ma sa lam তিনিয়াং তুবলু আমিউ শাসকু নি আপন আচু আরালাম ফে গ্লোস পিন দাতলু শঙ্কপ খ্রানু চংখা সোট লালু আই চংখা আমিউ শাহ খ্রাং ফলঙে সারে মিটসাগো চংখা আমিউ শাহ খামলাম সাইলায়ং নানান রা আং এ ফিশন লামরে চংখা আমিউ শাহ খ্রাং ফলঙে সারে মিটসা সঙ্গাং সঙ্গাং লুয়ং সে চংখা আমিউ শাহ খামলাম সাই মঙ্গল আই লামথা আমিউ শাহ সঙ্গং খান পিনচে আই খ্রিমক্রানলাম দোখানলাম নি ফে আজুমু আই খু ইয়ানলজং লালু পাটি থে মংদান ওমজা জংখাজান আতিয়না না চিমরা সিমসা লু নালাম থা আছাং আই মিজসাত খু আমা খামতন লু আই চংখা আমিউ শাহ খ্রাংফলঙ্গে সারে মিজসাত গো রাবরা মিখ্রুম শিদা তাও গ্রুম খান খাওরা আই ফংশং রামসা আমিউ শাহ মজিম খাইলাম থানা নানান রা আং এ ফিশন লামরে চংখা আমিউ শাহ খ্রাংফলঙ্গে সারে মিজসা সঙ্গং সঙ্গং খ্রাৎওয়া জংশে আমিউ শাহ শুকু চংখা আমিউ সারে মোয়াই মিচে লাম রেন খামলাম সব খ্রাৎওয়া লু এ মজো আনথেমং দান আমিউ শাহ মচি মখাই লাম চংখা জাত মো আ মিজসা ইম্পট সঙ্গং সঙ্গং লু না চংখা আমিউ শাহ নি রেন খাম খান এ মিক্রো চো উংকুন ক্রো গিছিন লু না কামকা মরেন সারে খ্রাং ফন ফে থুসম খ্রাৎনা লু আই চংখা আমিউ শাহ খ্রাং ফলঙ্গে সারে মিজসা সঙ্গং সঙ্গং সট খ্রাৎনা এলাম গো পাটি আমিউ শাহ মো পং নি ফানসলাই খ্রাংমান নান গো না নানান রা আং এ ফিশন লামরে প্রালুত লকলাইলাম গো খান বং আই ইয়ং লাম সিজা জাত না খু আমিউ শাহ মো পং নি শে লান না বং আই লাম থে শে খান আই লাম ফে ফগা সিটিয়াং লাম গা সুপন থান লাম গা আমিউ শাহ মকা থে শাহ মিয়ামকা আই খু গলো খ্রাৎওয়া চংশে প্রলুত নান পাটি আমিউ শাহ মোবং নি ফে গ্রো গজা গ্রো সিমনি আই খু আই গ্রং রে গলো খ্রাৎওয়া লু আই গা আই
1: ইউনাইন সেনস বয় সমলা ক্রুস প্রাদাম চংপো গা খু মুখম উই স্পয় গা গা আই
2: ইউনাইন সেনস বয় সমলা ক্রুস প্রাদাম চংপো গা খু মুখম উই স্পয় গা গা আই
3: শিকা খামাত গা আই খম নুয়া ফুনানি মুখন মুঙ্গুই সুপয় আতিয়ান বাইদু রা আই দাইলং না মুখন মুঙ্গুই সুপয় আতিয়ান থাকে মনৌ জায়ওয়া ভুগা ইং চ্যাং খা সাং মু আই মুখন খুই গো না গ্রে গ্রে পিউ আই মুখন নি ফে বাংদা না গা আই সং নান এ জায়ওয়া ভুগা থা গবু গরা রায় জমজুম মু আই মুখন সং জমদাত লাগা